তাক বলে কামু মম্বেরা খানিনি দান ইতু জগলা লিসানমু দেন সপন সন্তনমু জগলা শিকামু মূল্যাখান আহলাকমু বিচারা ইয়ং বাই।